আ আব শব্দ বিমর্শ একটা শব্দ আছে ধাতপথ মানে কনেক মনেক লেল আমরা লোক ধাতপথ শব্দকে প্রয়োগ করেই ছি ধাতপথ আব ভেল হরবর আব তেনা একটা শব্দ আছে পথার সুখেবাক লেল পসারল অন্নকে আমরা লোক পথার কহে ছি এখন তো আমক সময় আছে কহে ছি পথার লাগ গেলে মানে পথার লাগব ভেল বহুত মাত্রামে অনায়াস পাওল যায় ঢের লাগব আর পথারব পথারব ভেল পসারব ওনা আব কার্যক্রম পসারবাক সময় নেই আছে কার্যক্রম সমেটবাক সময় আছে তো এই আশাক সঙ্গ যে আপনে লোকন অপন সুঝাও প্রতিক্রিয়া আমরা সব ধরে পাঠবত রহব আগিলা ভেট ধরিকে লেল আমরা ইয়ানি রাকেশ চন্দ্র নন্দনকে আব চলবাক আজ্ঞা দিল যাও নমস্কার।